0: কাছে নেক্সট কলার অফ দিশু গুরু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম নাজমান ভাই, চালদা
0: বিলকুল শেয়ার কুরবান সু খবরে কে ওয়েদে কম সেনা
1: আতাউলা খবরে গাও কুতুব কলোনি টাঙ্কনা
0: আতাউলা ভাই খবরে কে ওয়েদে কুতুব কলোনি টাঙ্কনা আতাউলা ভাই সানাঙ্গে শে জুড়ি বরবার জোন ওয়াক্তুন মে সজুন মুশিদি
1: ইয়ার শুকর দা আলহামদুলিল্লাহ কল হাল ওয়ায় তরঙ্গা
0: চিয়া আলহামদুলিল্লাহ বিলকুল শেদা জি আতাউলা ভাই সিদি রউড়িও কেনা সানসারা
1: আচ্ছা খবর তর তো ওয়ায় শুকুম লাগানা
0: ওকে নাসি সহম হারো তো ইয়া শে লেসি সরা তো ইয়া এসি
1: چلو بیاد مازی گر کرو اللہ بیاد مازی گر کرو اللہ درتا بولا تو رستر گیسر لا سنا